0: ولا رزاندگی د پټول خلل نه دا تد خوخه دي ولا رزاندگی
1: ওই হয় কালে ড্রাফট ডের জুত মন্না ইহো জাহান মন শুক্রিয়া আদি কাল কাল ইহো জাহান মন হো পাতন লাগল চ সুকর সরা ও দেখিন দিন আসসালামু আলাইকুম
2: আসসালামু
1: আলাইকুম ওয়া আলাইকুম সালাম
2: ওয়া
1: আলাইকুম সালাম ও দহ মন
2: ইয়ো রগলা
1: নিও কেন সলি
2: দিদি
1: হ্যালো নূর চে দে সরসর জি কিম দাসে তখতে নসরতি দাস কিম নি গনা দামবীর কি খলক চোকারা বগারা ওর সরসর জি কিম নি গনা সুরতি কি লাই গন্ডি কি লাই দে টুলে তো ওই কেনা কাচার তা কি পৌরুষ ওর সরা মিলা বদলে কেনা বাস বিয়ান নিও না ওর তা কাচির দে তাউল চার সর রেডিও ওর রেডিও সে কাল কে কেনা এ ওর তা কাচি সনাই মিরদা হোগা দা ইম আন ইউ কড়া সো ইউ এ কা বেচার তা কি সদর তাউল কেনা হ্যালো
2: হ্যালো
1: লাগি কাল কাল ইউ জাহান বাস টোলে খাটাকে পনম গানা তো চালাবি সাইদো
2: ফাতমা দিলাম
1: দাদে হাটাকে পনো মানে সাইদো ও দা গনে পারমিশন আকসার সিকিম দেখে না আকসার সিকিম হাম নাশনা ও জিরো কে সাইদো হাম নাশনা ও জিরো দর দর জুতে দেখে গনে পারমিশন কো ও জো প্রোগ্রাম চ দেখে না ভুর বি ও ও প্রোগ্রাম সিকিম দেখে না পার্টিসিপেট না সিকলা ও খের খের দে মিটার না দা ভর্তা ডেডিকেট হই কেনা